0: সেই ভাগরা কষ্ট বিচার
1: জানো রেডিও নেটওয়ার্ক
2: বিহান কু নৌ বজে
3: ইয়ো সময় কিষান পাই প্রডক্টস প্রালি কো হো
2: রাষ্ট্র কো সান কিষান
3: আ কমপ্লিট পাইপিং সলিউশনস

0: জাতিওয়ালা দি মার্গদর্শন রেডিও নেমি চুকাই নসু নানা মুয়াওয়ে জাতিওয়ে মলাম থোপনাং ওচু জাতিওয়ালা আরো রতন শিরুপ নসু দাকু দি দসলা ক্ষেত্র পিউ শেভি ছোপা মার্গদর্শন রেডিও TWR নেপাল GPO বক্স নম্বর 8975 EPC বক্স নম্বর 2561 কাঠমান্ডু নেপাল ফোন নম্বর 01559103 মোবাইল নম্বর 9813003690 হোয়াটসঅ্যাপ নম্বর 9813003690 লংসং দাপুদি দশলা ছেথুপন মাঠেওয়া সেকলা তৈরিলা পশিবিলি জয়নসি
1: নাগরিক সহায়তা কক্ষ সঞ্চালন অদলিত বা গ্রহী মহানুভাবত ব্যবস্থা কারণে প্রবাহী সেবা প্রাপ্তি সহজকরণ নাগরিক সহায়তা কক্ষ সঞ্চালন উক্ত কক্ষবাট মুক্তিক সেবা প্রাপ্ত সেবা প্রাপ্তি নাগরিক সহায়তা কক্ষা সম্পর্ক রাখ অনুরোধ করা সেবা প্রাপ্তি প্রত্যেক প্রলোভনের মধ্যে আত্ম সেবা লিখে হার্দিক অপিল করছেন সেবা প্রাপ্তি অধিকার কারণে প্রমুখ
2: কোচি প্রদেশ সরকার আন্তরিক মামলা তথা কানুন মন্ত্রণালয়ে বিরাজমান
3: বহুমুখী ক্যাম্পস স্নাতক তহ প্রথম বর্ষক বর্ণা সম্বন্ধী সূচনা
4: বিগত 34 বর্ষদেখি যোগ্য দক্ষর অনুভবী শিক্ষকদ্বারা শিক্ষণ ব্যবস্থাপন হুদে আইস সুলকুন্ডু বহুমুখী ক্যাম্পস শৈক্ষিক সত্র 2083-84 স্নাতক তহ বিএ বিএড বিবিএস প্রথম বর্ষক ভর্না কার্যক্রম নিম্ন অনুসার বহুরা সম্বোধিত বিদ্যার্থী জানকারী করাইন
3: ভর্না
4: মেয়াদ 2083 সাল শ্রাবণ 1 গতি দেখি ভাদ্র 31 গতি সম্ম কক্ষ সঞ্চালন 2083 সাল অসোজ 1 গতি দেখি রেজিস্ট্রেশন ফারম ভরি মেয়াদ 2083 সাল মঙ্গসির মশান্ত সম্ম
3: থপ জানকারী লাগি সম্পর্ক নম্বর 9851-01056 9841-63-37 38-52-456 উদ্যোগ কুমার শর্মা ক্যাম্পাস প্রমুখ সোলুখুম্বু বহুমুখী ক্যাম্পাস।

0: 信人生を参考にしてください。
1: পর ফিল মুখপত্র রকম সবারই সাধারণ নম্বর এখন করে সম্বন্ধে সূচনা আদরণীয় সেবাগ্রহী মহানুভাবহরু তথাই আপনার সবারই সাধারণ বার্ষিক রূপমা বুঝাউন পড়ে সবারি কর নবীকরণ বস্তু লগায়ত অন্য কর সম্বন্ধে বিতরণ হেঁকা লাগে সম্বন্ধিত ইয়াটেট কার্যালয় গর কর প্রিন্ট মান্য ব্যাঙ্ক ভোচার গর্ন অগি সবারি কর তথা বস্তুর একিন গর্ন তথা কর বুঝায় পছি প্রাপ্ত হুয়ে বিমা আপনি বুঝাইকো করকো রকম আপনি সবারি নম্বর একটি গর্ন সূচনা মারফত অনুরোধ গর্নছ কোটি প্রদেশ সরকার আন্তরিক মামলা তথা কানুন মন্ত্রণালয় ফিরাত